0: Практика окончена.
1: Веда радио. Живи созвучий смир.
2: ভূমিকা দি মিত্র মাত্র করিয়া যতন শ্রী গোবিন্দ তাদের করেন নিধন শাম্ভুক বিদিতবান বাল্যগো শ্বশুর বুঝিলেন।